0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরক নেবে হুসি বেলুন সালে সফরেশ নবা মালকো ভিনতিস ইতবা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসইনভলভমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইদানে ইদা জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইদা কে সিরাহালো লা কন্ডিশো সিটো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পবুনি নিয়ান মাবি ইদা প্রেসিজা হাহোরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পবু ইদানে নেবে মাক দুরান্তে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডিসএমবলভমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন্ড প্রেসিজ ডিসএমবলভমেন্ট ডিসএমবলভমেন্ট নে মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভানসাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লোক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্তা লেনেনিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারা এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলভমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলভমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলভমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডা বা ডিসএমবলভমেন্ট বা জোভেন টু ডিডা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাইবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আন্ডাসি ডিসএমবলভমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরুনে রিয়ালিডাডে হাসোর মানে সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাইবে নিয়ে সে হাতে থাকা তাক আই এম ওকে হাউরিয়া কেলা এটা লিগা বা জোভেন টু ডিডা উলু সিরা ফোর্টি সের তেমা হুসি ডে ওয়ান সোল দা রিসা সিরা তেতে ডেন ডিয়াকলিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভেন টু ডিডা আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডিডা কই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্ট বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানি ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা যেতে আপ্রেন্ডে সিএনসিয়া আপ্রেন্ডে সিএনসি ইডে রিয়ালিডাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুর ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানি তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোধ ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানি জোভেন তুর ইডা আগোরা কিক নো ফ্রাক উতে তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালে তিগানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসএমবলভমেন্ট
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেন্টাবে কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হোডি বেলা কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হোডি বেলা গারান্টে নো মো সু আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহা নেবে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya sau de nebe maka diak no mosi educación nebe mak diak italaya conocimiento nebe mak diak maka ita se la bela ia capacidade atu contribui bana sam honune how garante tebes no how fear katak luta ba sociedade de clase hori harao sociedade de clase ne ba sociedade ida nebe maka socialismo kaita hanan sociedade de nebe maka hau clase para tu bela garante povo hototo lilio kona ba zoven a tu bela ia conhecimento nebe maka diak no ia saude nebe maka diak honune si la bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka diak no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida. Tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produsaun no mos ia fatin hotu-hotu tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, único dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança. Tuir haone harai katak, ou tuir haone perspectiva kona ba asunto irane, depende baita ne espíritu da luta. Tamba usi espíritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi ida ne mak hatur ita ne spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba ita ne povo oprimido sira.
0: Oke, diak maloko vintis, antes ita ba kontinuatan ita ne programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, entretenimiento.

0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরক নেবে হুসি বেলুন সালে সফরেশ নবা মালকো ভিনতিস ইতবা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসইনভলভমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইডানে ইতা জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইডা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইডা কে সিরাহালো লা কন্ডিশো সিটো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হাহরিস হানোইন ইডা কে ফোন হানোইন ইডা কে ডিয়াক বা পবু ইডানে নেবে মাক দুরান্তে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডিসএমবলভমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউন্ডে প্রেসিজ ডিসএমবলভমেন্ট ডিসএমবলভমেন্ট নে মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভানসাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লোক ইতানি হানোইন আতু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কইনেসে লাই সিএনসে ইডানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেশান ওইন হাউনে কলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এম এল মার্সিস্তা লেনিস্তা নে সিএনসে ইডা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইডানে মা গ্লাডিয়াক সিএনসে ইডানে মা গ্লাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেশানে সে ওলা গোস্তে সিএনসে এম এল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাশি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইম প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলভমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলভমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলভমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলভমেন্ট বা জোভেন টু ডিডা ফুরা ক্লিউ ডুকে বা ইডা নেবে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাইবে লা হাতেনে রিলিজ লা হাতেন ট্রান্সফর্মা ইডা নে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলভমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসরুনে রিয়ালিডাডে হাসরুমা আনেসেন সাইডা রিয়ালিডাডে ইডা নেবে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাইবে নিয়ে সে হাতে থেকে তাক আই এম ওকে হাউরিয়া কেলা ইতা লিগা বা জোভেন টু ডিডা উলু সিরা ফোর্টি সার তেমা হুসি ডে ওয়ান সোল্ডার রিসা সিরা তেতে ডেন ডিয়াকলিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভেন টু ডিডা আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডিডা কই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি ডা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে ডাডে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতা নিয়ে ডুতি নে ইতা নিয়ে ডেভের ইর আগরা মাকা যেতে আপ্রেন্ডে সিএনসিয়া আপ্রেন্ডে সিএনসি ইডা রিয়ালিডাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মা তু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন টু ডিডা আগরা ইতা নিয়ে পাপেল নো ডেভের তো মাক ইতা নিয়ে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোধ ফোন মুসু ইহাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতা নিয়ে জোভেন টু ডিডা আগরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোরসালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসএমবলভমেন্ট
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেন্টাবে কনসার্টেজ কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হডি বেলা কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হডি বেলা গারান্টে নো মো সু আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহা নেবে ইহা সুসিদারে কিয়াক নসসিদারে রিকু নসসিদারে কিয়া ক্লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya sau de nebe maka diak no mosi educación nebe mak diak italaya conocimiento nebe mak diak maka ita se la bela ia capacidade atu contribui bana sam honune how garante tebes no how fear katak luta ba sociedade de clase hori harao sociedade de clase ne ba sociedade ida nebe maka socialismo kaita hanan sociedade de nebe maka hau clase para tu bela garante povo hototo lilio kona ba zoven a tu bela ia conhecimento nebe maka diak no ia saude nebe maka diak honune si la bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka diak no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida. Tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produsaun no mos ia fatin hotu-hotu tanto ia kareira, no itala ia posibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, uniku dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir haune harai katak, ou tuir haune perspektiva kona ba asuntu irane, depende baitane espiritu da luta. Tambah usi espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tini spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itini povo oprimido sira.
0: Oke, diak maloko vintis, antes ita ba kontinuatan itania programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, entretenimiento.

0: खेत एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलन सेले सोफरेशन ना बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलन जस्टिंग हतो नेतिक मेंसाजें बारक बा जुविंतुरी सीरा
1: मोलो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माय काटा আমি না ইন্দ্রা মাহেনে আতো কলিয়াফন বা জোভেন্টুরি নি লিলি জোভেন্টুরি নিয়ে পাপের জোভেন্টুরি নিয়ে কন্ডিশন জোভেন্টুরি নিয়ে ফুতুর নিয়ে হানেসানে বে তম্বানে মাক হওয়ানো ইন জোভেন্টুরি বারাক মাকা হাকারাক হেতান ইমপ্রেগ নে প্রবলেম স্টার্ট নিয়ে প্রবলেম হচ্ছে মে ইন্ডিভিডু নিয়ে এর পইস হাউলি মেসাজেন মাকা তাম জোভেন্টুরি দা গোরা লা কনসেগে হাতে কেন হাডোমি সুসে দারে নি হানেসানি আন হসি তো তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইজুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দে নো হাডো মিহাও সেবা নিহিরা ওলা হাডো মি ওনে মালুক সিরা তাম্বানে মা খাও দিহান সে হাউ ইহে না মোরা হাউ দিয়ান হানে সানে ওলা বেলে দে নো হাডো মিহাও সেবা নিহিরা ওলা হাডো মি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্তে আতু লোরি সোসেডারে রে না বা মোরিস দিয়া জোভেন্টুরি তেঙ্গি সাই আজেন্ট ট্রান্সফরমাডোর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্টুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেখান সালা হাউ এস দেখ মেন তুই রা করাতে দেবো জোভেন তুই সিরা নেছেন হাউ কন্ত্রা হাউ নিয়ে আমান সেবাইন হিরা নিয়ে সালা হাউ লস মবে হাউ সেলা উজা হাউনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নিয়ে ইরেসপন্সিবিলিটি আরে হুলি কন্ত্রা নি নিয়ে রেসপন্সিবিলিটি আরে মকলা দিয়া মবে হাউ কন্ত্রা সেবাইন হিরা নিয়ে সালা হাউ লস মবে উজা হাউনে ইমা তুরি দারে কন্ত্রা নিয়ে রেসপন্সিবিলিটি আরে মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কর হাতুর বত নেবে মক লস দিয়ান লস সালা দিয়ান সালা ইদানে মক ইম্পর্টান্টে লাভেলে দিয়ান নিয়া ইয়া কারগু নিয়ে এলিট এটাও নিয়ে সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালা মাস দিয়ে নিয়ে লস এলা রে হে লাভ এলে নেবে আবার পেলা বা জোভেন তুরি সিরা তেঙ্কি কুডো হানুইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্ট দিতে দেবে লাভ এলে সাইফল আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে তে আনেছে নে হাউ হাডো মিলিও হাউ নি আমি গুসিরা ক্রিতিকু নে ঢুকে হাডো মি এমাই দে নেবে কেলা ক্রিতিকু তাম্বো হুসি ক্রিতিকু নো কন্ট্রাডিশন দি ইডে আমা খামুসু মুডাসা হামুসু বতফোনু সিনেবা নেম কই না রেপেতে ফিল ফালি তে না জিসাস খ্রিস্ট নি লেফ হাডো মেলুক সুসে দাদে নে জিসাস দিয়া নে সানে ওলা বেলে দিয়া নো হাডো মি হাও সে সে বে নিরা ওলা হাডো মি নে মালুক সিরা বাহু নে কোলে গা সিরা মসা বাতে তে মালু জবিন তুরি সিরা লাভেল দিয়া নি মি হাডো মি হাও সে বে নিরা মি হাডো মি তে নে পোগো ব্রিয়া
0: এ তুর মাই বেলন সেলে সে ফো বাই তে নে বেলন এলা হাতো নেতিক মেসাজিম বাদাক বা জবিন তুরি সিরা
2: ওকে দিয়াক বাহু নে মালুক জবিন তুরি হতো মাখা হাডো মি হাউল ইহা লেফোন নেবে মক ফুরাক আতু হতো বাই মি মেবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতাক দাদা সুসিদার নেবে মা কিতা মরিস বা নে সুসিদার নেবে মক না কোন হকলাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইডা নেবে মক অপ্রেসরে সিরা কন্টিনুয়া অপ্রিমি নো প্রেডর সিরা কন্টিনুয়া হাকরু তাম্বানে হাহুসু ইতানে হিরা হামুতু উনিফিকা ফোর্সা প্রোডুটিভু আতু বেলে হারাউন সুসিদারে ইডা নেবে মা হক ক্লাসে বা সুসিদারে ইডা নেবে মা লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বা সুন্তা আসুন্তুলা লেহান ইতা হেলাল ইতা লা ইহেলা লেহান পারাতু হেতান ইতা নিয়ে লিবার্দারে ইডা নেবে মা কা লাই হারোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালিহান ইডা হিয়া রাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে ইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুটিভ ইতা লা বেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোসিয়াল ও প্রবলেমা সিরা সেলু মাই বে ইতা তেঙ্কি উনিফিকি তেনে ফোর্সা কাতা ইতা নুডা রাম ফোন ফিনি ফোন তেঙ্কি কুলিয়া লস বা বোয়াত নেবে মাক লস নো সালা বা বোয়াত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সুসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সুসিদারে ডা নেবে মাক হারমোনিয়া হরি তা হামুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল অব্রিগাডো
0: হে মালোকো ভিনতিস লাসপেরা কাতা আমি এন্তলো হা মালোক মালোকো ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তেস আমি এন্তলো হা সেস আং হুসি ইতা বোস সিটা ফুতা তিরুং হুসি আমি এন্তলো লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা